আজ রবিবার, 11ই শ্রাবণ 1948 শকাব্দ, 2রা আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:09 হয়ে 40 সেকেন্ডে, সূর্যাস্ত 6:15 হয়ে 32 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: acknowledged the preparedness of the National Board of Examinations in Medical Sciences, NBEMS, technology partners and other stakeholders involved in conducting the exam. The minister stressed that every effort must be made to ensure a fair, transparent and candidate-friendly examination while upholding the highest standards of integrity and security. Mr. Nutt also urged aspirants not to fall prey to rumours and rely only on official communication issued by NBEMS and the Ministry of Health and Family Welfare. US President Donald Trump has threatened to intensify military action against Iran, warning that American strikes will continue until Tehran halts attacks on shipping and returns to negotiations. The US State Department has issued a fresh security advisory urging Americans in West Asia to consider leaving the region or be prepared to depart if the conflict worsens. The renewed tensions also spilled into Gaza and Lebanon, with Israel carrying out fresh strikes despite Hamas announcing it was prepared to disarm under a US-backed ceasefire framework. Meanwhile, Iran has warned that it is ready to strike key Israeli infrastructure and American energy facilities across West Asia if it comes under attack. And India climbed to fourth place in the Commonwealth Games medal standings in Glasgow with a total of 39 medals, including 13 gold, 17 silver and 9 bronze. The latest came from 5,000 meter race where India's Gulveer Singh bagged the bronze. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আজ রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা ব্রয়লার মুরগি রোগ ও তার প্রতিকার বলবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, শিশু মৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ বলবেন ডক্টর সুমন পোদ্দার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় ও সুচিস্মিতা গুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় ইন্দ্রাণী সাহা। 8:00 বিজ্ঞান ধর্মী অনুষ্ঠানে শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ পর্ব 3 প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। 9:00 বাংলা ছবির গানে অনুষ্ঠান গানে গানে। 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান শিশুমহল, শুনবেন ভারত ছাড়ো আন্দোলন, হিরোশিমা দিবস এবং বন্ধুত্ব দিবস নিয়ে আলোচনা। আবৃত্তির আসরে থাকছেন প্রমিতা পাণ্ডা, সমন্তিকা রায়, ইভা খাটুয়া, শ্রীদর্শনী মিশ্র এবং অদিত্রি কর্মকার। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চয়িতা দাঁ। 11:00 যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য উপস্থাপনায় অস্মিতা রায় ও অর্পণ চিন্না। 12:00 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন খেয়াল, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গল্পদাদুর আসর। থাকছে ভারত ছাড়ো আন্দোলন, হিরোশিমা দিবস, বন্ধুত্ব দিবস এবং জাতীয় তন্তু দিবস নিয়ে আলোচনা। আবৃত্তির আসরে অংশ নেবেন সৃজিতা পাল, সংহিতা হাজরা, অদ্রি চট্টোপাধ্যায়। ছোটদের কাছে খেলাধুলো বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান। 2:00 অনুরোধের আসরে শুনবেন বাংলা আধুনিক গান। 2:30 বাংলা নাটক যুদ্ধযাত্রা রচনা বেটল ব্রেস্ট, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, প্রযোজনায় ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গনে শুনবেন এ সপ্তাহের খেলোয়াড়, উপস্থাপনায় বিতান্তে। 5:30 যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় সীতারানী হাসদা ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি সাহিত্যে গায়কানে

রাম সরেনের অবদান বিষয়ে বলবেন অনল হেমব্রম। থাকছে কথিকা, ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এ বিষয়ে বলবেন পূর্ণেন্দু সরেন। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন যাত্রা অগ্নিকন্যা, রচনায় দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনা সংস্কৃতি সঙ্গম। 7:30 সমীক্ষা, রাত 8 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগবিদায় প্রযোজনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। 8:55 এ মাসের গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 9:00 শিক্ষাঙ্গন থেকে শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটির স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 8:30 নজরুলগীতি পরিবেশনায় অরিত্র দাশগুপ্ত। 9:45 লোকসঙ্গীত শিল্পী শম্পা বিশ্বাস। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন খেয়াল শিল্পী সুধাকর ডেভিল, আকাশবাণী ইন্দোর কেন্দ্র থেকে সম্প্রচারিত। 11:00 আধুনিক গানে ইন্দ্রাণী সাহা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী গোপাল রায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। 6:35 রামচরিত মানস শুনবেন 190তম পর্ব। 6:45 ভক্তিগীতি পরিবেশনায় অরিত্র দাশগুপ্ত। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আখি মুখোপাধ্যায়। 8:30 বাংলা ভাষা হিন্দি শিক্ষার অনুষ্ঠানে শুনবেন বাগধারা বচন উপস্থাপনায় সবিতা পোদ্দার। 9:00 হাওয়াইয়ান গিটারে বিপ্লব দাস। 9:20 লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস। 9:40 রাজধারা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 শুনবেন বৃন্দগান শিক্ষার আসর। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী তনিমা দাস। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 আধুনিক গানে ইন্দ্রাণী সাহা। 5:20 উর্বশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের পরবর্তী অংশ। 7:10 হাওয়াইয়ান গিটারে শান্তনু সেনগুপ্ত। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটে বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আসং। 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ রবিবার 2 আগস্টের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী গোপাল রায়। শুনবেন রাগ ভৈরব এবং লাচারি টোড়ি।

গোপাল রায়ের ভাষিতে এতক্ষণ ধরে শুনছিলেন রাগ ভৈরব এবং লাচারি টুরি। এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী ইন্দ্রাণী সাহার কণ্ঠে। এবারে শুনবেন রামচরিতমানস, আজ 190তম পর্ব।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোওয়াটস মিডিয়াম ওয়েভে। এবারে শুনবেন ভক্তিগীতি শিল্পী অরিত্র দাশগুপ্তের কণ্ঠে।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? এই রে, সারা সপ্তাহের পর এই তো একটা রবিবার, যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠবার কোনো রকম তারা নেই। আজকে একটু গরম গড়িমসি করাই যায়, কি বলো? তাই তো, আজকে আমিও কিন্তু মানে মাইক্রোফোনের সামনে বসে তোমাদেরকে চোখ রাঙাবো না, বলবো না যে বন্ধু উঠে পড়ো, ঘড়ির দিকে তাকাও, চটপট রেডি হয়ে নাও, সারা সপ্তাহের কর্মব্যস্ততা আজকের দিনটায় একটু ক্লান্ত, আজকের দিনটা তোমার বিশ্রাম নিয়ে নেওয়ার দিন, তাই তো? এই সারা সপ্তাহ তো আমরা সকলেই মানে সকালবেলা ঘুম থেকে উঠি, তারপর ওই হৃৎস্পন্দনের মতন একটা রিদিমকে ফলো করতে করতে নিজেদের কাজগুলো করতে থাকি, যে এবার স্কুল, এবার কলেজ, তারপর টিউশন, তারপর নিজের যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলো করা, আর করতে করতে হাঁপিয়ে উঠি, আর তারপর আমরা সবাই ওয়েট করতে থাকি যে সোম, মঙ্গল, বুধ, করতে করতে কবে শনিবারটা আসবে। শনিবার হাফবেলা কোনো রকম কাজকর্ম সামলে নিতে পারলেই রবিবার ব্যাস ছুটির দিন। কিন্তু মানে এই রবিবার মানে তার যে রবিবারের একটা এক্সাইটমেন্ট, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই রবিবারের এক্সাইটমেন্টটা আমাদের কাছে খুব বেশি ছিল, তাই না? বড় হতে হতে ধীরে ধীরে সেই এক্সাইটমেন্ট কমে গিয়েছে, কারণ আমাদের তো এখন ছুটির দিন বলতে আর কিছু নেই, আমাদের অনেককেই রবিবারেও কাজ করতে হয়। এই যেমন আজকে আমাকে কিন্তু ঘুম থেকে চটপট উঠে স্টুডিওতে এসে হাজির হতে হয়েছে, তবে তা নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই, কারণ এই স্টুডিওতে এসে বসা যাদের জন্য, যাদের সঙ্গে আমি বেতারের তারে তারে এবং শব্দের মায়া জালে জড়িয়ে রয়েছি, সেই বন্ধুদের নিয়েই তো কেটে যায় আমাদের সমস্ত অনুষ্ঠান, সমস্ত দিন, তাদের জন্যই এত ভাবনা চিন্তা, এবং তারা যখন আমাদেরকে সাড়া দেয় আমাদের ফেসবুক প্রোফাইল পেজে কিংবা আমাদের ফোন করে, তখন তো আমাদের আর কোনো ক্লান্তিই থাকে না, রোজ রোজই প্রত্যেকটা দিন হয়ে ওঠে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কিন্তু আজকের দিনের অবশ্যই একটা বিশেষত্ব আছে, আর সেই বিশেষত্বটা আছে বলেই তো আজকে আমি একদম ঘুম থেকে উঠতে গড়িমসি করিনি, নিজেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে মাইল খানেক পথ পেরিয়ে, রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, আমার বন্ধু যার সঙ্গে আমি আজকে স্টুডিওতে এসে হাজির হয়েছি সে প্রচুর রাস্তা ভুলভাল করেছে, মানে আমার কথা শুনেই করেছে, কিন্তু ওই যে আমি তার বন্ধু, আমার কথাকে তো প্রাধান্য দিতেই হবে। এই সব করতে করতে আমরা স্টুডিওতে কিন্তু এসে পৌঁছে গিয়েছি তোমাদের টানে, তোমাদের সকলকে জানাবো বলে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বন্ধু, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে, আর আজকে আমাদের সুপ্রভাতের আড্ডায় আমরা সেই নিয়ে কথা বলবো, গানে গপ্পে আড্ডায় আমরা মেতে থাকবো, আর তোমাদের সঙ্গে থাকবো এই এক ঘন্টা তোমাদের কাছের বন্ধু, তোমাদের যুববাণীর বন্ধু আমি আঁখি। তাহলে আমাদের গল্প তো চলতেই থাকবে, আর তার সঙ্গে সঙ্গে রবিবারের মেনুটা কি হবে সেটাও ডিসাইড করে ফেলো, চটপট চোখটা খুলে ফেলো, না না না না না, আর মুঠো ফোনটা নিয়ে এদিক ওদিক

অরিমসি নয়, এবার উঠে পড়ো, চায়ের কাপে চুমুক দাও, তারপর দুপুরবেলা কি মেনু হবে, আজকে কি মাটন হবে, রবিবারের দুপুর মানে তো একটা মাটন মাটন ব্যাপার থাকে, তাই তো? সেই সমস্ত তুমি চটপট ঠিক করতে থাকো, ততক্ষণে তোমাকে ঘুম থেকে যে তুললাম তার জন্য তোমাকে তো একটু কিছু আমাকে উপহার দিতে হয়, তার মধ্যে আজ আবার ফ্রেন্ডশিপ ডে। তো সকালবেলা তোমার মন ভালো করার জন্য আমি না হয় পরশ পাথরের থেকে তোমার জন্য রাখলাম এই গানটা, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

কি বন্ধু, তোমার কি নিষ্পলকের রামধনু গুনতে ভালো লাগে? কিংবা বন্ধুর পাশে বসে ঘন্টার পর ঘন্টা তুমি এমনি কাটিয়ে দিতে পারো? মানে ধরো তুমি বন্ধুর সঙ্গে বেরোলে এবং তারপর কখন যে 6টা থেকে 10টা 11টা 12টা বেজে গেল সেই খেয়াল রইল না, এরকম কি হয়েছে কখনো? হ্যাঁ হয়েছে বই কি, সবার জীবনে এরকম হয়েছে এবং তার জন্য বাড়িতে আমাদের প্রচণ্ড বকুনি এবং পিটুনিও খেতে হয়েছে। কিন্তু তাতে কি স্বভাবের কিন্তু এখনো পরিবর্তন হয়নি। হ্যাঁ আমরা নিজেদের জীবনে নিজেদের কর্মজীবনে এখন নিজেরা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের হয়তো সেই সময়টুকু আর নেই যে কারুর সঙ্গে আলাদা করে বসবো, দেখা করব, কাটাবো। কিন্তু যখনই আবার সেই বন্ধুদের সঙ্গে আমরা একসাথে হয়ে যাই, তুমি সত্যি করে বলো, তখন কি তোমার আর ওই ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেব থাকে? আবার মনে হয় না যে আমরা আবার হয়তো সেই টাইম লাইনে করে আগের জীবনে ফিরে গিয়েছি, সেই একই রকমের হুড়োহুড়ি, একই রকমের কথাবার্তা, সেই একই মজার মধ্যে আমরা আবার ফিরে যাই, তাই না? সেটাই তো, কারণ বন্ধুত্ব এরকমই হয়, মানে বন্ধুর সঙ্গে ভালোবাসাটা

0: বন্ধু তো আমাদের সকলের জীবনে অক্সিজেন, ঠিক তোমাদের জীবনে যেমন যুববাণী অক্সিজেন, আমাদের জন্য তোমরা, মানে তোমরা যদি না থাকতে তাহলে তো আমাদের এই অনুষ্ঠানের কোনো মানেই হতো না। আর তাই তো, বন্ধুত্ব শুধুমাত্র একটা শব্দ নয়, এটা হচ্ছে একটা অনুভূতি যেখানে কোনো স্বার্থ থাকে না, কোনো হিসেবও থাকে না, থাকে যেটা সেটা হলো নিঃস্বার্থ ভালোবাসা, ভরসা আর একসঙ্গে পথ চলবার অনেকটা প্রতিশ্রুতি। ঠিক যেমন আমাদের আমাদের ব্যাপারটা, তাই তো? মানে আমরা ধরো কেউ কাউকে দেখিনি, চিনি না, শুধুমাত্র তোমরা আমাদের কণ্ঠ শুনেছ এবং আমরা তোমাদের আবদারগুলো, তোমাদের মেসেজগুলো, কখনো কখনো বা তোমাদের কলগুলো, সেগুলো শুনেই, সেগুলোকে ধরেই আমাদের এই গোটা অনুষ্ঠানগুলো চলে এবং সেখানে আমরা আমাদের অনুভূতির আদান প্রদান করি, তাই না? কি অদ্ভুত একটা বন্ধন তৈরি হয়েছে বলো তো আমাদের মধ্যে। এবং আমরা, মানে এই যে আমি শুরুতেই বললাম যে একটা শব্দের মায়া জালে, একটা নিবিড় বাঁধনে কিন্তু আমরা বেঁধে রয়েছি এবং সেই বাঁধনের টান কিন্তু রোজ রোজ, মানে প্রত্যেক দিন আরও মজবুত হচ্ছে। আর তাই তো সেই বাঁধনের টানে টানে আজকে রবিবারের দুপুরবেলা আমি আমার ঘুমকে ত্যাগ দিয়ে চলে এসেছিলাম স্টুডিওতে, মানে চলে এসেছি এবং এখন তোমাদের সঙ্গেই আড্ডা দিচ্ছি, তাই তো? তো শুধু যে আড্ডা দিই আমরা তা কিন্তু নয়, আমরা মানে আমাদের অনুষ্ঠানগুলোই তো সমস্ত কিছুটাই ইউথদের জন্য, তো শুধুমাত্র আড্ডা দিলেই তো চলবে না আমাদের, আমাদের তো বিভিন্ন রকমের তথ্য মনে রাখতে হবে, চারিপাশে কি ঘটছে না ঘটছে, আজকের দিনে কি কি ঘটেছিল, কিভাবে আজকের দিনটা ঘটনাবহুল, সেই সব দিকেই আমাদেরকে নজর রাখতে হবে। আর আমরা মানে যুববাণীরা যখন তোমাদের প্রকৃত বন্ধু, তখন আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি কিভাবে তোমাকে বিভিন্ন তথ্য না দিয়ে থাকি বলো তো? তাহলে তথ্যের কথাই যখন উঠলো, আজকের দিনটা কি কিভাবে ঘটনা বহুল, আজকের দিনে কি কি ঘটনা ঘটেছে সেইটা তোমাদেরকে চটপট একবার শুনিয়ে দিই, তাহলে চলো শোনা যাক আজ এই দিনে।
1: আজ এই দিনে

1863 সালের আজকের এই দিনে মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্যবাহিনী মীর কাসিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়। 2018 সালের আজকের এই দিনে সাঁওতালি উইকিপিডিয়ার যে যাত্রা তা শুরু হয়েছিল। ১৮৯৬ সালের আজকের এই দিনে উসমানীয় খলিফা প্রথম মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন। ১৮৪১ সালের আজকের এই দিনে ব্রাহ্ম সমাজের আচার্য ও সমাজ সংস্কারক বিজয় কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। ১৮৬১ সালের আজকের এই দিনে আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, রসায়নবিদ, শিক্ষাবিদ এবং শিল্প উদ্যোক্তা, একাধারে একজন সমাজ সংস্কারকও বটে। তাকে ভারতীয় রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়। তিনি বিজ্ঞান চর্চার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ এবং সমাজসেবায় অসামান্য অবদান রেখে গেছেন। তার আদর্শ, তার কর্মনিষ্ঠা, তার দেশপ্রেম আজও সকলের কাছে অনুকরণীয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করে তিনি বহু ছাত্রছাত্রীকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করেন। তার গবেষণার অন্যতম শ্রেষ্ঠ সাফল্য ছিল মার্কিউরাস নাইট্রাইট যৌগের আবিষ্কার, যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তার গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞানে সমসাময়িকভাবে প্রকাশিত হয়। বিশ্বের বিজ্ঞানী সমাজে তাকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তিনি দেশীয় শিল্প গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এই উদ্দেশ্যেই তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন, যা ভারতের প্রথম দেশীয় রাসায়নিক ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তার লক্ষ্য ছিল বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে দেশকে আত্মনির্ভর করে তোলা। তিনি মনে করতেন, বিজ্ঞান ও শিল্পের উন্নতি ছাড়া একটি দেশের প্রকৃত অগ্রগতি কখনোই সম্ভব নয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন অত্যন্ত সাদাসিধে জীবনযাপনকারী একজন মানুষ। তিনি নিজের ব্যক্তিগত প্রয়োজনীয়তাকে কোনো রকমই গুরুত্ব দিতেন না। তিনি সর্বদাই দরিদ্র, মেধাবী এবং অসহায় ছাত্রছাত্রীদের সাহায্য করতেন। সমাজের উন্নতি, শিক্ষার প্রসার এবং মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। তিনি মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা ও পরিশ্রমের মূল্যবোধ করে তুলতে উৎসাহিত হয়েছিলেন। তিনি একজন লেখক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। তার রচিত হিন্দু রসায়নের ইতিহাস গ্রন্থটি ভারতীয় বিজ্ঞান চর্চার

ইতিহাসে একটি অমূল্য সংযোগ। এই গ্রন্থে তিনি প্রাচীন ভারতের রসায়ন বিজ্ঞানের ঐতিহ্য ও বিকাশ সম্পর্কে আমাদের বিশদ আলোচনা করেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, জ্ঞানচর্চা, সততা, দেশপ্রেম এবং মানব সেবার মাধ্যমে একজন মানুষ, সমাজ সংস্কারক দেশের কাছে অমর হয়ে থাকতে পারেন। বিজ্ঞান ও শিক্ষা, শিল্প উন্নয়নে, সমাজসেবায় তার অসামান্য অবদান ভারতের ইতিহাসে আজও তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ১৮৬৮ সালের আজকের এই দিনে বাঙালি চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৬ সালের আজকের এই দিনে স্বাধীনতা সংগ্রামের এবং ভারতীয় জাতীয় পতাকার নকশা করেছিলেন যিনি, সেই পিঙ্গালি ভেঙ্কটাইয়া জন্মগ্রহণ করেছিলেন। ১৮৯৯ সালের আজকের এই দিনে মুদ্রণ শিল্পের ও প্রকাশনার জগতের ব্যক্তিত্ব মহেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছিলেন।

তাহলে বন্ধু, সকাল সকাল তো তোমাদেরকে আজকের এই দিনের ইতিহাসের কথা বলে দিলাম, কিন্তু আজকে যে বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মদিন, মানে যাদের জন্মদিনের কথা বললাম, তাদের মধ্যে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথাও জানলাম। তো তার কথা যখন জানলাম, তখন আমাদের জীবনের সর্বক্ষেত্রে যে সায়েন্স রয়েছে এবং বিজ্ঞান মনস্কতা যে মানুষের জীবনে কত বড় একটা চেতনা এনে দিতে পারে, সেই সম্পর্কে যখন শুনলাম, তখন আমরা না হয় ঈশান এবং রোহনের কণ্ঠে এই গানটা শুনে নিই, তারপর আবারও ফিরে আসবো আমাদের আজকের আড্ডায়।

সেই না সেই, কিসে না সায়েন্স নেই বলো তো? মন ভালো তাতেও সায়েন্স আছে, মন খারাপ তাতেও সায়েন্স আছে, সব কিছুতেই তো সায়েন্স আছে। তবে মন ভালো এবং মন খারাপের হরমোন ছাড়াও আরও একটি ওষুধ রয়েছে, সেটা কি? বন্ধুত্ব। সত্যিকারের বন্ধুত্ব এবং সত্যিকারের ভালোবাসা তোমার জীবনের সমস্ত মন খারাপকে এক নিমেষে এক চুটকিমে উধাও করে দিতে পারে। হ্যাঁ পারেই তো। আচ্ছা তোমার কাছে এই বন্ধু শব্দটার মানেটা কি, ঠিক কি আমাকে একটু বলো তো। এই কিভাবে বলবে?

কেন আমাদের ফেসবুক পেজে আজকে যে পোস্টারটা রয়েছে তার নিচে কমেন্ট করে বলো। ইতিমধ্যে মানে কাল যখন আমাদের পোস্টারটা পোস্ট হয়েছে তারই মধ্যে আমায় কিন্তু কিছু কিছু বন্ধু অ্যাডভান্সড গুড মর্নিং বলে দিয়েছেন এবং আমি তাদেরকে আজকে অন এয়ার বসে জানাই সুপ্রভাত। আর আছি এই আধ ঘন্টা আমি আপনাদের সঙ্গে, আপনাদের যুববাণীর বন্ধু আঁখি। তো তোমাদের কাছে আমার আরও একটা জিজ্ঞাসা রইল, সেটা হলো তোমার কাছে বন্ধুত্ব শব্দের মানেটা কি কি? আমি বলি এখন না হয়। দেখো, ছোটবেলায় আমরা যখন প্রথম স্কুলে যাই এবং প্রথম স্কুলে যখন গেলাম, বাড়ির গণ্ডি পেরিয়ে প্রথম স্কুলে যাওয়া, মানে প্রথম একটা অচেনা জায়গায় যাওয়া, এতদিন বাবা মা এবং বাড়ির চেনা লোকেদের মধ্যেই আমাদের সমস্তটা সীমাবদ্ধ ছিল, এবার প্রথম যখন আমরা স্কুলে গেলাম ঠিক তখনই কিন্তু আমাদের মধ্যে এই বন্ধুত্ব ব্যাপারটা এলো। মানে যার পাশে বসছি, আমার মতো এই যে সমস্ত কিছুতে ভয় পাচ্ছে, চারিদিকে এত অচেনা লোকের মাঝখানে যে হয়তো আমাকে বকলে আমার দিকে তাকাচ্ছে, কিংবা আমরা ম্যামের ক্লাসের ফাঁকে ফাঁকে একটু দু একটা কথা বলছি, কিংবা টিফিন শেয়ার করছি, এই যে এই সমস্ত মানে এই শেয়ারিং কেয়ারিংয়ের মধ্যে দিয়েই কিন্তু এই বন্ধুত্ব ব্যাপারটা শুরু হয়ে যায়। আর বন্ধু হলো এমন একজন যার সামনে তুমি নিজেকে, মানে নিজে যেমন ঠিক সেভাবেই তুলে ধরতে পারো, কোনো রকম লুকোচুরির একদম প্রয়োজন নেই। মানে বন্ধুর সামনে তুমি তোমার কান্নাটাকেও যেমন দেখাতে পারো, তেমন তোমার হাসিটাকে, তোমার একদম মুক্ত হাসিটাকে তুমি বন্ধুর সামনে তুলে ধরতে পারো। সেই বন্ধুর কাছে তোমাকে কোনো রকম ভণিতা করতে হয় না। আর তাই তো কোথাও কোথাও বলা হয় যে বন্ধুত্ব মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ, বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস, বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল, বন্ধু মানে দূর কিছুই হয়নি আবার নতুন করে চল। আর এভাবেই তো বন্ধুত্ব গড়ে ওঠে আমাদের সকলের মধ্যে। তোমারও নিশ্চয়ই এরকম কোনো বন্ধু রয়েছে, তাই না? আর যেমনটা আমরা শুনে থাকি জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেতে যেতে কিন্তু তেমনটার সঙ্গে আমরা মিলিয়েও নিতে পারি যে বন্ধুত্বের কোনো রকম বয়স হয় না, বন্ধুত্বের কোনো নির্দিষ্ট চরিত্র হয় না। আমরা যখন আমাদের সমমানসিকতার কারুর কাছে যাই, মানে কারুর সাথে যদি বেশিক্ষণ সময় কাটাই, তাহলেই কিন্তু তার সঙ্গে আমাদের যে অন্তরের টান সেটা তৈরি হয় এবং সেখান থেকেই জন্ম নেয় এই বন্ধুত্ব। আমি শুরুতেই যেমনটা বলেছিলাম যে বন্ধুত্ব হলো একটা অনুভূতি, আর সেই অনুভূতি, যে অনুভূতির কাছে তুমি নিজেকে মুক্তভাবে প্রকাশ করতে পারো, যেখানে তোমাকে কোনো রকম ভণিতা করতে হয় না, সেখানে মানে যার কাছে তুমি নিজেকে প্রকাশ করছো তুমি একদম মানে নিঃসন্দেহে থাকতে পারো যে সে তোমাকে কোনো রকম জাজ করবে না। সে হয়তো তোমার কোনো সিদ্ধান্ত নিয়ে তোমাকে বলবে যে এটা ভালো, এটা তুই দেখতে পারিস, এটা খারাপ, কিন্তু তোমাকে কোনো রকম ওই জাজমেন্ট সে দেবে না। আর সঠিক বন্ধু বলে আমরা তাদেরকেই বিবেচিত করব যারা আমার শুধু হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবে, এইরকম বন্ধুরা কিন্তু বিপজ্জনক। মানে তাহলে তারা তোমাকে জীবনের যে সঠিক মার্গ, যে জীবনের সঠিক দর্শন সেটা কিন্তু দেখাচ্ছে না। যে বন্ধু রেগে গিয়ে তোমার খারাপ ডিসিশনগুলোতে বলবে যে না এটা করিস না এবং ভালোতে তোমার হাতটা শক্ত করে ধরে থাকবে, সেই কিন্তু তোমার প্রকৃত বন্ধু। এবং নানান অছিলায় সে চেষ্টা করবে যে তোমাকে ভালো জিনিসটা দেখিয়ে দেওয়ার, হয়তো সে তোমার প্রতি তার খুব একটা সফট কর্নার রয়েছে, তোমাকে খুব মানে রেগে মেগে তোমায় বলতে পারছে না যে না এটা করা ঠিক নয়, এটা উচিত না। আর বন্ধুরা তো সেভাবে আমাদের বলে না, কিন্তু নানান অছিলায় সে চেষ্টা করবে যে যাতে তোমার ভালো হয় সেই দিকটাকেই দেখিয়ে দেওয়ার। আর যেমনটা আমি তোমাদের বললাম যে আমাদের এই বন্ধুত্বের যাত্রাপথটা আমাদের স্কুল থেকে শুরু হলেও স্কুল কলেজ পেরিয়ে আমরা ধীরে ধীরে কর্মক্ষেত্রে প্রবেশ করি এবং প্রত্যেকটা মানে জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়েই কিন্তু আমাদের কাছে নতুন নতুন করে এক একজন মানুষ এসে দাঁড়ান, যাদের সঙ্গে আমাদের অনুভূতির মিল থাকে, আমাদের মানসিকতার মিল থাকে এবং তারা নিবিড়েই হয়ে ওঠেন আমাদের বন্ধু। মানে মানুষগুলো আলাদা হলেও সম্পর্কের মোড়কটা, মানে সম্পর্কের ফলকটা কিন্তু একই, আর সেটা হলো বন্ধুত্ব। তাই যে বন্ধু তোমায় ভালো রাখে, যে বন্ধু সারাক্ষণ তোমার সঙ্গে থাকে, তোমার পাশে থাকে, সেই বন্ধু হয়তো কাজের ফাঁকে তোমার থেকে কিছুটা দূরে চলে গিয়েছে, তবে জীবনে কখনো যদি সুযোগ হয় তার সাথে বসার, এক কাপ চা খাওয়ার, সেটা কিন্তু কখনো মিস করো না, মিস করো না। আর মিস করো না এই গানটা শুনতে শুনতে, চন্দ্রবিন্দুর থেকে তোমাদের জন্য রইল এই গানটা, যে এই গানটা মানে বন্ধু কথাটা উঠলেই যে গানটা আমাদের মনে এসেই যায়, উঁকি ঝুঁকি দেয়, আমার মনেও দিচ্ছিল। আর আমি ভাবলাম উঁকি ঝুঁকি দেওয়ার তো কিছু নেই, আজকের আড্ডাই তো বন্ধুত্ব নিয়ে, তাহলে আমার বন্ধুদের জন্য এখন চন্দ্রবিন্দুর থেকে থাক এই গানটা। ফিরে আসছি গানের ওপারে।

না, আমি কিন্তু বন্ধুদেরকে বিকেল বেলা নয়, একেবারে সকাল সকালই বন্ধুদেরকে একটা সুন্দর গান শুনিয়ে দিলাম, কারণ আজ যে ফ্রেন্ডশিপ ডে, আর তাই তো আজকে সুপ্রভাতের 8টার সকাল থেকেই আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি স্টুডিওতে এসে হাজির হয়েছি এবং গানে গল্পে আড্ডায় বারে বারে তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধু। আর তোমরা নিশ্চয়ই চোখ খুলে ফেলেছ এবং ফ্রেশও হয়ে নিয়েছ, কারণ অনেকটা সময় তো পেরিয়ে এলাম গানে গল্পে আড্ডায়, তোমাদেরকে দিলাম নানান রকম তথ্য, জানলাম আজকের দিনের ইতিহাসের কথা, এবং আমাদের এই যে আড্ডা, সেই বন্ধুত্ব নিয়ে যে আড্ডা, সেই আড্ডাও কিন্তু একদম জমজমাটি হয়ে উঠেছে, তাই তো? তো যেটা আমি তোমাদেরকে এখন বলবো যে এই যে বন্ধু, এই বন্ধু আমাদের মানে বন্ধুত্ব যে শব্দটা, সেই শব্দটার সঙ্গে তো আমরা একটা গভীর অনুভূতি নিয়ে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকি, কিন্তু এই বন্ধুর কথাটা মানে বন্ধু শব্দটা যখন মাথায় আসে তখন তোমার ঠিক কার নামটা মনে আসে বলো তো? কার নামটা মনে আসে? স্কুলে হারিয়ে যাওয়া সেই বন্ধুটা, নাকি কলেজ জীবনে যার সাথে ওই রেজাল্ট নিতে যাওয়ার দিন শেষ দেখা হয়েছিল? কিংবা এমনও বন্ধু থাকে যার সাথে ছোটোবেলায় হয়তো আমাদের প্রচণ্ড ঝগড়াঝাটি মারপিট হতো, কিন্তু এখন বড় হয়ে যখন সেই কথাটা মনে পড়ে তখন কিন্তু খুব হাসি পায় যে এটা কেন করেছিলাম, এটা না করলেই হতো, তাই তো? তো এই যে বন্ধু, বন্ধুরা মানে আমরা তো মানুষের তো একটা সামাজিক প্রাণী এবং আমরা কখনোই একা থাকতে পাই না, তাই আমরা সবসময় নিজেদের মতন একজনকে খুঁজতেই থাকি। সেই খোঁজার যে মানে সার্চিং টুলটা, সেটা কিন্তু সবসময় আমাদের ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, এবং নিজের মতন যদি কাউকে একবার পেয়ে যাই তাহলে তো ব্যাস, এই যে বন্ধুত্বের আসল মানে আমরা সেখানেই বুঝতে পেরে যাব। আর এই যে খোঁজাখুঁজিটা চলতে থাকে, সেই খোঁজাখুঁজিটা চলতে চলতে কিন্তু আমাদের জীবনে অনেক রকম মানুষের যাতায়াত হতেই থাকে, বিভিন্ন অচেনা মুখ আমাদের জীবনের নানান সময় এসে দাঁড়ায়, আমাদেরকে কেউ মানে তাদের মতন করে ট্রিট করে, কেউ বা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে, ধরো কোনো একটা পরিস্থিতি, তুমি ধরো নতুন কোনো একটা স্কুলে জয়েন করেছো কিংবা কোনো অফিসে গিয়েছো, সেখানে তো নতুন নতুন সমস্ত মানুষ, তারই মধ্যে হয়তো কোনো একটা চেনা অচেনা মুখ মানে সকলের অলক্ষ্যে এসে তোমাকে একটু সাহস জোগালো, তোমাকে একটু আলাদাভাবে ট্রিট করলো, সেই কিন্তু মানে সেই ভালোবাসাটা বা সেই যে তোমার প্রতি কেয়ারনেসটা, সেটাই কোথাও কোথাও গিয়ে তাকে তোমার বন্ধু বানিয়ে তোলে। আর তাই তো বলি যে বন্ধু হওয়ার জন্য কোনো রকম শর্ত রাখে না, কোনো রকম ডিপোজিট লাগে না, বন্ধু হতে গেলে চাই শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা, আর সেটা এমনি এমনি এসে যায়, ওই বন্ধুর সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে এমনি বন্ধুর প্রতি একটা অনুভূতি কাজ করে। তো যে কথাটা বলছিলাম যে স্কুল কলেজে আমাদের তো সকলেরই নানান রকম জীবনে ঘটনা ঘটেছে, কিন্তু এই বন্ধু শব্দটা মনে এলে তোমার ঠিক কার নামটা মাথায় আসে বলো তো? মানে কোন ঘটনাটা তোমার মনে উঁকি ঝুঁকি দেয়? আমার ক্ষেত্রে কিন্তু এরকম একটা ঘটনা রয়েছে, আর ঘটনা যখন রয়েছে এবং সময়ও যখন হাতে একটু রয়েছে, মানে বন্ধুত্ব নিয়ে কথা বলতে গেলে তো আর কথার শেষ হয় না, কিন্তু সময় যখন রয়েছে তখন আমি একটা ছোট্ট গল্প বলি। তখন আমি একদমই ছোট, ক্লাস 5-6 এরকম পড়ছি, 5-এ হবে হয়তো, তো প্রত্যেক দিনের মতন যেরকম স্কুলে যাই, স্কুলে গিয়েছি, তো সেদিন আমাদের পরীক্ষা ছিল, তো যথারীতি পরীক্ষার সময় বেঞ্চে বসে খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছি, এবং আমার যারা খুব কাছের বন্ধু ছিল তার এবং আমাদের সকলেরই একটু কাছাকাছি ওই রোল নাম্বার ছিল, তো পরীক্ষার সময় তো সেরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে যে বন্ধুর পাশে বন্ধুকে বসতে দেওয়া যাবে না, এদিক ওদিক করে বসানো হতো, কিন্তু যতই বসানো হোক বন্ধুর প্রতি বন্ধুর যে কর্তব্যটা, নিঃস্বার্থ ভালোবাসাটা, সেটা যাবে কোথায়? টিচারের চোখ এড়িয়ে একটু কিন্তু ওই বলাবলি ফিসফাস এগুলো এখনো হয়, এটা চলতেই থাকবে, মানে এটা হচ্ছে বন্ধুত্বের একটা ধর্ম, মানে মনে রাখতে হবে যে নিজে লিখতে পারলে হলো না, বন্ধুকেও দেখতে হবে। তো আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল, আমার খুব মনে পড়ে যে আজকে যেহেতু আমরা বিজ্ঞান নিয়েও

কথা বলছি আসলে, তো আমার খুব মনে পড়ে যে আমার একটা কোয়েশ্চেন পড়েছিল যে যেগুলো হচ্ছে বায়োডিগ্রিয়েবল নন ডিগ্রিয়েবল, তো এরকম একটা আমাকে কোয়েশ্চেন পড়েছিল যে এমন একটা জিনিসের নাম লেখো যেটা আর কি অভঙ্গুর, জৈব অভঙ্গুর পদার্থ। তো আমি কিছুতেই লিখতে পারছি না, কিছুতেই মনে পড়ছে না। এবং আমার যে বন্ধু ছিল তার একটা স্বভাব ছিল, নিজের পরীক্ষা হয়ে গেলে সে একটু পিছন ঘুরে আমরা কে কী করছি না করছি একটু দেখা বা আমাদের একটু টুকটাক সাহায্য করা, তো সে সেই কাজটা রোজই করে। সেদিনও তাই করেছিল, ঘুরেছিল আমার দিকে এবং আমি ওকে যথারীতি আঙুল দিয়ে দেখাই যে আমি এই কোয়েশ্চেনটা লিখতে পাচ্ছি না, ফিসফিস করে, যেরকম হয় পরীক্ষার হলে, ভীষণ শক্ত একজন গার্ড পড়েছিলেন সেদিনকে। তো সে যথারীতি দেখে প্রশ্নটা, কিন্তু কিছুতেই আমাকে সে কোনো রকমভাবে উপায় খুঁজে পাচ্ছিল না যে কিভাবে আমাকে সে উত্তরটা বলে দেবে, সাহায্য করবে। কিন্তু বন্ধুর মন সে তো মানে না, বন্ধুকে তো সাহায্য করতেই হবে। তো সে না তার যে প্লাস্টিক ওয়াটার বটলটা সেটা বার করে বারবার জল খেতে থাকে। এবার আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি ওকে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলাম, ও প্রত্যুত্তরে এভাবে জল খেতে থাকছে কেন। আমার প্রচণ্ড রাগ হয়ে যায়। যথারীতি পরীক্ষা দিয়ে টিয়ে যখন বাইরে বেরোলাম, তখন আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো যে তুই ওই উত্তরটা লিখতে পেরেছিস। আমি তো প্রচণ্ড রেগে গেছি। আমি রেগে রেগে বললাম যে দেখ, তুই আমাকে বলে দিবি না বলতে পারতিস, বা পিছন ঘুরে নাই তাকাতে পারতিস, আমি তোকে জিজ্ঞাসা করলাম আর তুই ওভাবে আমাকে ভেঙে ভেঙে জল খেতে থাকলি। ও তো কথাটা শুনে একদম চুপ। আমাকে বলল কোয়েশ্চেনটা কি পড়েছিল একবার পড়তো। আমি বললাম যে কেন, জৈব অভঙ্গুর পদার্থের নাম লেখো। আর ও বললো আমি কিসের বোতলে জল খাচ্ছিলাম বলতো। আমি বললাম কেন, প্লাস্টিকের বোতলে জল খাচ্ছিলি। ব্যাস তখনই আমার মাথার মধ্যে স্ট্রাইক করলো যে না, ও তো শুধু জল খায়নি, ও তো আমাকেই প্লাস্টিকটা দেখাচ্ছিল, মানে আমি যাতে লিখতে পারি ও সেই ব্যবস্থাই করছিল। যাই হোক, বুঝতে পারিনি হয়তো সেদিনকে, কিন্তু ওর যে এইভাবে আমাকে সাহায্য করবার একটা মানসিকতা, সেটা কিন্তু আমার মনের মনিকোঠায় রয়ে গিয়েছে। আর আজ প্রায় অনেকটা দিন হলো আমাদের স্কুল জীবন শেষ হয়েছে, আমরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে নিজেদের কাজের জগতে থাকি, হয়তো সেভাবে দেখা হয় না, কথা হয় না, কিন্তু ওই যে স্মৃতিগুলো, ওই যে একে অপরের পাশে দাঁড়ানোগুলো, এগুলো কোনো দিনই কোনোভাবেই হয়তো ভুলতে পারা যাবে না। আর আমি জানি আমাকে যারা শুনছো, তোমাদেরও ঠিক এরকমই কোনো না কোনো বন্ধু রয়েছে যার সঙ্গে হয়তো তোমাদের বহুদিন যোগাযোগ হয়নি, কিংবা ভাবো, রোজই ভাবো যে তার ডিপি দেখে, তার স্ট্যাটাস দেখে যে বন্ধুর সঙ্গে একদিন দেখা করা যেতেই পারে, কিন্তু সেই সময়টা হয়তো করে উঠতে পারছো না। তাদেরকে বলবো এরকম গড়িমসি একেবারেই করো না, একবার বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করো, দেখবে উল্টো দিকের মানুষটাও তোমার মতোই হাউতাশ করছে, সেও কোথাও না কোথাও গিয়ে আশা করছে যে তোমার সঙ্গে হয়তো দেখা হবে। আর বন্ধুর সঙ্গে কথা বলে তোমাদের এই বন্ধুত্বের জার্নিটাকে আরও এগিয়ে নিয়ে যাও। ততক্ষণ তোমাদের জন্য অরিজিৎ সিং এর কণ্ঠে থাক এই গানটা। ফিরে আসছি গানের ওপারে।

বেশ অনেকটা পাই তোমাদের সঙ্গে হাঁটতে চাই, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে বসলেই তো মনটা ভালো হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়। আর এই হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে কখন গল্প শুরু করেছিলাম দেখতে দেখতে প্রায় 8টা বাজতে চললো, কিন্তু আমাদের এই পথ চলা বা এই আড্ডা বা এই কথা বলা এটা কিন্তু একেবারেই থামতে চাইছে না। আসলে মনের মতন বন্ধু থাকলে যেমন 10 ক্রোশ রাস্তাও এক নিমেষে এক চোখের পলকে কেটে যায়, ঠিক তেমনই এরকম একটা বিষয় নিয়ে আড্ডা দিতে শুরু করলে আমার কাছের মানুষদের সঙ্গে, আমার প্রিয় শ্রোতা বন্ধুদের সঙ্গে, আমারও যেন সময় কোথায় না কোথায় গিয়ে কেটেই যায়। মানে চটপটেই যেন এই বসলাম, এই আড্ডা শেষ হয়ে গেল, এইটাই মনে হতে থাকে, যেমনটা এতক্ষণ হচ্ছে। এবং কোথাও না কোথাও গিয়ে একটু মনে মনে কষ্টও হচ্ছে যে এত সুন্দর বিষয় নিয়ে আজকে আড্ডা দিতে বসেছিলাম, এক্ষুনি সময়টা শেষ হয়ে যাবে, সময়টা শেষ হয়ে গেলেও মানে আমি এখন স্টুডিও থেকে চলে গেলেও হয়তো কিছুক্ষণ পরেই বিদায় নিতে হবে তোমাদের থেকে, কিন্তু সারাদিন যুববাণী তোমাদের হাত ছাড়বে না। সুপ্রভাতের আসর নিয়ে তোমাদের সঙ্গে এই সকালবেলাটা ছিলাম আমি তোমার বন্ধু আঁখি, কিন্তু সারাদিন মানে এরপর 21শে সাহিত্য নিয়ে থাকবে যুববাণীর আরও একজন বন্ধু অস্মিতা অর্পণ, এবং সন্ধেবেলায় তোমরা ঋত্বিকের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে পেশার সন্ধানে। আর জীবনকে ভালো রাখতে গেলে যেমন বন্ধুর দরকার, মানে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সুন্দর রাখতে গেলে যেমন বন্ধুর দরকার হয়, ঠিক তেমনই স্বাস্থ্যই তো আমাদের জীবনের সম্পদ। আর নিজেদের স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে, সেই স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে গেলে আমাদেরকে কিন্তু কিছু জিনিসের কথা মাথায় রাখতে হবে। আর তাই আজকে যেতে যেতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কথা বলবো যা দেশের অসংখ্য মানুষের জীবনে আশার আলো জাগিয়ে তুলেছে। প্রকল্পটি হলো আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী জনধন আরোগ্য যোজনা PMJAY এই যোজনা আমরা জানতে পারি। এবং এখানে মানে এই যোজনার আওতায় যারা পড়বেন তাদের হঠাৎ কোনো বড় অসুস্থতা দেখা দিলে চিকিৎসার খরচ এবং পরিবার পরিজনের কাছে যে চিকিৎসার খরচটা একটা বিশাল বড় বাধা হয়ে থাকে, সেটা কিন্তু আর কোনোরকমভাবেই একটা সমস্যা হয়ে আমাদের জীবনে দাঁড়াবেন না। যে সমস্ত মানুষের আর্থিক অবস্থা ঠিকঠাক নয়, মানে আর্থিক দিক থেকে যারা ক্ষমতাবহুল নন, তারা কিন্তু অর্থের অভাবে আর যে সঠিক চিকিৎসাটা এতদিন পেতেন না সেটা কিন্তু আর হবে না। এই যে মানুষের চিকিৎসার গাফিলতি এবং অর্থের অভাবে মানুষের যে চিকিৎসার গাফিলতি হচ্ছে, সেই সমস্ত দিকটা দেখে, এই সমস্যাকে মাথায় রেখেই প্রধানমন্ত্রী

চালু করেছেন তার সরকারি একটি যোজনা যা আয়ুষ্মান ভারত নামে পরিচিত। এই যোজনার আয়তায় বিশ্বের অনেক মানুষ ইতিমধ্যেই এসে গিয়েছে এবং বিশ্বের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্য সংস্থা এখানে সুরক্ষা প্রদান করছে। এই প্রকল্পের আয়তায় যোগ্য পরিবারগুলিকে বছরের নির্দিষ্ট সীমা পর্যন্ত চিকিৎসা দেওয়ার সুবিধা রয়েছে এবং এই তালিকায় বিভিন্ন বেসরকারি হাসপাতালও রয়েছে, সেখানে ভর্তি হয়ে নির্খরচায় কিন্তু চিকিৎসা করাতে পারেন। অনেক অপারেশন, হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার এবং বিভিন্ন নিউরো সার্জারির ক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন তারা বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। আর তাই তো, এই যে আমাদের শরীর খারাপ হলে আমাদের যে একটা প্রচণ্ড চিন্তা কাজ করে যে কিভাবে আমরা সেখান থেকে মুক্তি পাবো এবং খরচটা তো একটা বিশাল ব্যাপার, এই সমস্ত কিছু থেকে আমাদের একটা স্বস্তির, একটা ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই তোমরা যারা ইতিমধ্যেই আয়ুষ্মান প্রকল্পের নাম নথিভুক্ত করনি, তারা তোমাদের আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি জায়গা রয়েছে, সেখানে গিয়ে খোঁজপত্তর নিয়ে এক্ষুনি এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর যেমনটা তোমাদের বললাম যে আমাদের আড্ডা তো একেবারেই শেষের দিকে চলে এসেছে, তবে যেতে যেতে তোমাদেরকে কিন্তু একটা সুন্দর উপহার দিয়ে গেলাম। মানে আমার বন্ধুদের যদি শরীর এবং মন ভালো থাকে তাহলেই তো তারা ভালো থাকবে এবং এই বন্ধুত্বের সম্পর্কটা আরও দৃঢ় হবে। বন্ধুর মন ভালো রাখার দায়িত্ব আমার এবং বন্ধুর শরীরের খেয়াল রাখার মানে দায়িত্ব কিন্তু আমাদের। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে, তার মধ্যে আমি তোমাদেরকে আয়ুষ্মান ভারতের কথা বললাম, সেই প্রকল্পের আওতায় এলে তোমার কিন্তু শরীরও ভালো থাকবে এবং তোমার মনকে ভালো রাখার জন্য যেতে যেতে তোমাকে আমি শোনাচ্ছি আরেকটা সুন্দর গান, একদম সিন্ড্রেলার মতন মন হয়ে যাবে যে গানটা শুনলে। আজকের মতন এখানেই টাটা। এতক্ষণ তোমার সঙ্গে তোমাদের সুপ্রভাতের আসরে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। আজকের মতন তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আর যেতে যেতে তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মন এবং শরীরের যত্ন নিও। টাটা।

আকাশবাণী কলকাতায়, এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার আসর বাগধারা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন হাওয়াইন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর, শিল্পী বিপ্লব দাশ।

রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাচ্ছিলেন বিপ্লব দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস। শিল্পীর কণ্ঠে শুনবেন প্রচলিত লোকগীতি।

এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনছিলেন শিল্পী শম্পা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন রাজধারা।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। মাদকাসক্তির বিরুদ্ধে 100 সপ্তাহের এই দেশব্যাপী জনভাগিদারী বা গণ অংশগ্রহণমূলক প্রচার অভিযানের সূচনা হতে চলেছে। এই কর্মসূচিতে সারা দেশে 10,000-এর বেশি স্থানের বিপুল সংখ্যক যুবক যুবতী অংশ নিয়েছেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, জাতীয় সেবা প্রকল্প, NSS কর্মী, ইউথ ক্লাব, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়।

0: বিভিন্ন সামাজিক সংগঠন এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচিতে যুক্ত হবেন। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের শীঘ্রই নিষ্পত্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। গতকাল নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে সার্টিফিকেট প্রদান করেছেন। সিএতে আবেদন প্রক্রিয়া আরও সরল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন, তারাও হয়তো বুঝেছেন, মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যারা ধর্মীয় সংখ্যালঘু আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত, তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে।
0: রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রদেয় করের অতিরিক্ত কিস্তি বরাদ্দ করেছে। আগামী 10ই আগস্টের নির্ধারিত নিয়মিত কিস্তির পাশাপাশি রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1,09,019 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। কলকাতা পুরসভা এলাকায় থাকা হকারদের নিয়ে রাজ্য সরকার সমীক্ষা করবে। গতকাল নবান্নে হকারদের সংগঠন হকার জয়েন্ট অ্যাকশন কমিটির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একথা জানিয়েছেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী স্বনিধির মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যাতে এরাজ্যের হকাররা পায় তা নিশ্চিত করতে টাউন ভেন্ডিং কমিটি তৈরির দাবি হকার জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে। সংগঠনের সভাপতি অসিত সাহা জানিয়েছেন, মহিলা হকারদের জন্য পিঙ্ক টয়লেট ও ক্রেশের ব্যবস্থা করতে হবে। আগামী অক্টোবর মাস পর্যন্ত রাজ্যে কোথাও হকার উচ্ছেদ হবে না, এই আশ্বাস পুরমন্ত্রী দিয়েছেন বলে অসিতবাবু জানান। রাজ্যে বেসরকারি বিএড কলেজের নামে রমরমিয়ে ব্যবসা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ছাত্রছাত্রীদের পড়াশুনোর মান নিয়ে কলেজগুলো আদৌ কতটা চিন্তিত সে নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। অভিযোগ, বিভিন্ন জেলায় বেসরকারি কলেজের শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ার প্রায় বছর খানেক পরেও নেওয়া হচ্ছে ভর্তি। এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি জাতীয় শিক্ষক শিক্ষণ সংস্থা এনসিটিইউ কর্তৃপক্ষকেও তদন্ত করতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের জুন ও জুলাই মাসে সাম্মানিক আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে সব জেলা জেলাশাসক এবং পুর কমিশনারদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত মেনে বরাদ্দ অনুমোদনের পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত এই সাম্মানিক প্রদানের প্রক্রিয়া আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। পলাতক পাথর ব্যবসায়ী শেখ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। তার 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগে কোচবিহারের নাজিরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা বাণীচা বিবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবাস যোজনার টাকা পাওয়ার পর একাধিক উপভোক্তার কাছ থেকে ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে তার 3 দিনের পুলিশ হেফাজত হয়। মেরামতের কাজের জন্য আজ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওই সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। কলকাতা মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন সম্প্রসারণের জন্য আগামী 6ই আগস্টের মধ্যে ধর্মতলার বিধান মার্কেট খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই মর্মে 528 জন ব্যবসায়ীকে নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার আসর। আজ শুনবেন একটি হিন্দি গান, হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা।

0: हमें आशा है ये गीत आपको याद हो गया होगा।
1: जी सर।
0: धन्यवाद।
2: এখন শুনছিলেন বৃন্দগান শিক্ষার আসর। আজ শুনলেন একটি হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা। শেষ হল বৃন্দগান শিক্ষার আসর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় ক্যালকাতায় জুট কয়ার।

শুনলেন শরৎবাদন, শিল্পী অনিমা দাস, রাগ মুলতানি, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ।

0: IBF World Tour title, defeating Vietnam 6-seeded Nguyen Thuy Linh 21-16. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ইন্দ্রাণী সাহা।

শুনলেন আধুনিক গান, শিল্পী ইন্দ্রাণী সাহা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শান্তনু সেনগুপ্তের পরিবেশনায় শুনলেন হাওয়াইন গিটার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বক্সিংয়ে অসাধারণ পারফরমেন্সের দরুন ভারত 13টি সোনা জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং 2-3 গোলে সামালেশ্বরী এসির কাছে পরাজিত হয়েছে। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের 10,000-1,000 মিটার টাইম ট্রায়াল ট্র্যাক সাইক্লিংয়ের ফাইনালে ভারতের রোনাল্ডো সিং লাইতনজাম 20 নম্বরে শেষ করেছেন। 40 মিটার ট্র্যাক সাইক্লিং পয়েন্টে রেসে দীনেশ কুমার প্রথম হিটে 11 নম্বর স্থানে শেষ করেন ও হর্ষবীর সিং শেখো শেষ করতে না পেরে প্রথম রাউন্ডে ছিটকে গেছেন। জুডোয় মহিলাদের 78 কেজি বিভাগে ইস্ত্রুপ নারাং স্কটল্যান্ডের নিকোলে উডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ইংল্যান্ডের এমা রিডের কাছে হেরে যান। পুরুষদের 100 কেজির বেশি ওজনের বিভাগের রাউন্ড অফ 16-এ জাস ঘাঙ্গাস ওয়েলসের জোসুয়া হোয়াইট হাউজের কাছে হেরে গেছেন। 100 কেজি বিভাগে আফতার সিং সাইপ্রাসের অ্যারিস্টস মিকেলের কাছে পরাজিত হয়েছেন। বক্সিংয়ে রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে ভারত 13টি সোনা 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করতে খেলতে নেমেছে। মহিলাদের বিভাগে

0: জেসমিন ল্যাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন শচীন সিওয়াচ ও অঙ্কুশ পাঙ্ঘাল। মহিলাদের 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বর্গোহাই রৌপ্য পদক পেয়েছেন এবং পুরুষদের নিজ নিজ ওজন শ্রেণীতে যাদুমণি সিং ও নরেন্দ্র বেরওয়াল রানার আপ হয়েছেন। ভারতের জুডোকারাও ইতিহাস গড়েছেন। জুডো হর্ষ সিং ও অস্মিতা দে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি যামিনী মৌর্য রূপো এবং উন্নতি শর্মা ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্যারা অ্যাথলিটরাও 3টি স্বর্ণপদক জিতেছেন, এছাড়াও 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পেয়েছেন। কমনওয়েলথ গেমসে এটা প্যারা অ্যাথলিটদের সর্বকালের সেরা সাফল্য। পুরুষদের F57 প্যারা শর্টপাট ইভেন্টে সোমান রানা স্বর্ণপদক জিতেছেন এবং শুভম জোয়াল রৌপ্য পদক পেয়েছেন। ট্র্যাকে 5000 মিটার ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গুলবীর সিং। এর আগে তিনি 10000 মিটার ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন। 2টি ইভেন্টে পদক জয়ের সুবাদে তিনি গেমসের একই আসরে 2টি পদকজয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে রেকর্ড গড়লেন। কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করবে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উল্লেখ্য, 2030 সালে এই আসরটি হবে এই কমনওয়েলথ গেমসের শতবর্ষ। 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথমবার এই গেমস শুরু হয়। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি আনুষ্ঠানিকভাবে এই আয়োজকের দায়িত্ব গ্রহণ করবেন। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। তাইপেই ওপেনে এতদিন পর্যন্ত সাইনা নেহওয়াল ছাড়াও ভারতের আর কেউ খেতাব জয় করতে পারেনি। 18 বছর পর তন্বী দ্বিতীয় ভারতীয় হিসেবে খেতাব জয় করলেন। এই প্রথম তিনি BWF ওয়ার্ল্ড ট্যুর সুপার 300 খেতাব জিতলেন। জাপানের ইউদাই ওকিমোতো পুরুষদের সিঙ্গলসে বিজয়ী হয়েছেন। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আজ বিকেলে ডুরান্ড কাপ ফুটবল ম্যাচে মোহামেডান স্পোর্টিং 2-3 গোলে সামালেশ্বরী এসির কাছে পরাজিত হয়েছে। সামালেশ্বরীর হয়ে বসিদ ভাট, মারাত তারেক, ভীর অর্জুন যোশী গোল করেছেন। মোহামেডানের হয়ে লালথান কিমা, লাল গাইসাকা গোল করেছেন। 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে মোহামেডান গ্রুপ বির দ্বিতীয় স্থানে রয়েছে। 12 আগস্ট মোহামেডান স্পোর্টিং গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে খেলবে। অনূর্ধ্ব-20 পুরুষ ভারতীয় দল সিঙ্গাপুরের বিরুদ্ধে 2টি প্রদর্শনী ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি হবে আগামীকাল, দ্বিতীয় ম্যাচটি হবে বৃহস্পতিবার। বেঙ্গালুরু সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্সে ম্যাচ 2টি হবে। ভারতের স্বাধীনতার 79 বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল ক্যাডেট কোর NCC-র পক্ষ থেকে আজ নতুন দিল্লিতে সাইক্লোথন 2026-এর আয়োজন করা হয়। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের উপস্থিতিতে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই সাইক্লোথনের সূচনা করেন। মহিলাদের আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের জন্য 15 সদস্যের ভারতীয় দল আজ ঘোষণা হয়েছে। হরমনপ্রীত কাউরের দলের নেতৃত্ব দেবেন, স্মৃতি মান্ধানা সহ অধিনায়ক থাকছেন। কল্যাণী স্টেডিয়ামে আজ প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব ও ওয়ারি ক্লাবের মধ্যে খেলাটি প্রবল বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। পরিবর্তিত সূচি পরে জানানো হবে বলে IFAB-এর পক্ষ থেকে জানানো হয়েছে। অনূর্ধ্ব-20 পুরুষ ভারতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিরুদ্ধে 2টি প্রদর্শনী ম্যাচ খেলবে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। প্রথম শিল্পী শুভমিতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়দের প্রচার তরঙ্গে। এখন শুনেন স্পটলাইট এর বাংলা রূপান্তর। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব সরকারি পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থায় সচ্ছতা আনার বিষয়ে 2026 সংশোধনী বিল নিয়ে একটি আলোচনা। এতে অংশ নিচ্ছেন শিক্ষাবিদ ও ইউজিসির প্রাক্তন সদস্য অধ্যাপক সুষমা যাদব, সঞ্চালনায় সনু সুদ। সরকারি পরীক্ষায় অসাধু উপায় প্রতিরোধ সংশোধনী বিল 2026 লোকসভায় পেশ হয়েছে। কর্মচারী জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর পেশ করা এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনকে সংশোধন করতে চাওয়া হয়েছে। এই সংশোধনের উদ্দেশ্য হল সরকারি পরীক্ষা ব্যবস্থা আর স্বচ্ছতা, ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আসা। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আসেন শিক্ষাবিদ ও ইউজিসির প্রাক্তন সদস্য অধ্যাপক সুষমা যাদব। প্রফেসর যাদব, আকাশবাণীর এই স্পটলাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সুষমা যাদব, ধন্যবাদ। সংসদ, সংসদে পেশ হওয়া এই সংশোধনী বিলের তাৎপর্য কি? এই বিলের মূল উদ্দেশ্যই বা কি? সুষমা যাদব, 2 বছর আগে এই আইনকে আনা হয়েছিল, সেই আইনকে সংশোধন করাই নতুন বিলের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী যুব সমাজকে আশ্বাস দিয়েছিলেন যে এত দ্রুত সেই প্রতিশ্রুতি রূপায়ণের জন্য সরকারকে অভিনন্দন জানাতে হয়। নিশ্চিতভাবে এই

দিলে দেশবাসীর মনে আশা জাগাবে। গত দু এক বছরে অনেক ঘটনা ঘটেছে যার ফলেই এই সংশোধনী বিল আনা খুব দরকার ছিল। তার একটি হল প্রশ্নপত্র ফাঁসের ক্রমবর্ধমান ঘটনা, যার সঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কোচিং সংস্থা এবং অন্যান্য গোষ্ঠীও জড়িত। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনা বাড়ছে। যত বেশি প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, সতর্কতা ও আরও বেশি প্রয়োজন হচ্ছে। পুরনো আইনে যে শাস্তির কথা বলা হয়েছিল, নতুন বিলে প্রশ্ন ফাঁসে সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির সংস্থান রয়েছে। এই বিলে যেসব আশ্বাস দেওয়া হয়েছে তা প্রশ্ন ফাঁস ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন প্রশ্ন ফাঁসের ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি হিসেবে তাকে 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই অঙ্ক যথেষ্টই বেশি। এই ধরনের অপরাধ করার আগে এই শাস্তির কথা মানুষ মাথায় রাখবে এবং 100 বার ভাববে প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়ানো উচিত হবে কিনা। কারাবাসের মেয়াদ বাড়ানো, আর্থিক জরিমানার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং কোনো রকম সরকারি পরীক্ষায় আর বসতে না পারার মতো শাস্তির সংস্থানও রয়েছে। এই ধরনের প্রশ্ন ফাঁসের অপরাধ থেকে মানুষকে নিবৃত্ত রাখার চেষ্টা করা হয়েছে এই বিলে। এখন যেহেতু পরীক্ষার সংখ্যা অনেক বেশি, প্রবেশিকা ছাড়া উচ্চতর শিক্ষা অর্জনের পরীক্ষা, চাকরির পরীক্ষা, তাই প্রত্যেক পড়ুয়াকে লাগাতার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। চাকরি পাওয়া অথবা ডিগ্রি অর্জনের আগে পর্যন্ত এই পরীক্ষা চলতেই থাকবে। সুতরাং দেশের যুব সমাজের পক্ষে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে বহু পরীক্ষা বাতিল হয়েছে, নিয়োগও বিলম্বিত হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের মনের উপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সরকার এই বিষয়ে উদ্বিগ্ন। যুব সমাজের মানসিক চাপ সমাজের একটা সংকট এবং উদ্বেগের কারণ, যে কারণে দেরি না করে সঙ্গে সঙ্গে এই বিলটি সংসদে পেশ করা হয়েছে। কঠোর শাস্তির পাশাপাশি 10 বছর পর্যন্ত কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার মতো কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই নতুন বিলে। এছাড়াও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার একটি পরিকাঠামোর কথাও বলা হয়েছে এই বিলে। একে আপনি কীভাবে দেখছেন? প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক ভিত্তিতে বিচারের জন্য বিশেষ ফার্স্ট ট্র্যাক আদালত গঠন করা ছাড়াও তদন্ত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বেঁধে দেওয়ার সংস্থান এই বিলে রয়েছে। এর গুরুত্ব কতটা? সুষমা যাদব, এই বিলে দ্রুত বিচারের জন্য ফার্স্ট ট্র্যাক আদালত তৈরি, চার্জশিটের 3 মাসের মধ্যে বিচার সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা স্থির করা রয়েছে। এছাড়াও বাধ্যতামূলক 2 মাসের সময়সীমা দেওয়া হয়েছে তদন্ত সম্পূর্ণ করার জন্য। একটি বিশেষ কেন্দ্রীয় টাস্কফোর্স অন্তঃরাজ্য প্রশ্ন ফাঁস নেটওয়ার্কের কার্যক্রমে তদন্ত করবে। এই প্রথম রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রশ্ন ফাঁস মামলায় বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষায় বেআইনি কাজকর্মের মামলাগুলি দ্রুত তদন্ত করে বিচার সম্পূর্ণ করা যায়। এই বিলের একটি গুরুত্বপূর্ণ দিক হল একটি নতুন আপিল ব্যবস্থা গড়ে তোলা। কোনো রায়, শাস্তি অথবা আদেশের বিরুদ্ধে হাইকোর্টের 2 জন বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করা যাবে। মামলা ওঠার 3 মাসের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। কাজেই সময়সীমা বেঁধে দেওয়া, জরিমানার অঙ্ক বৃদ্ধি করা, ফাস্ট ট্র্যাক আদালতের মধ্য দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা এই বিলের উদ্দেশ্য, যাতে যুব সম্প্রদায়ে দেশের জনগণ এবং ভারতীয় নাগরিকরা শিক্ষা ব্যবস্থায় তাদের আস্থা আনতে পারে। দেওয়ানি মামলার পাশাপাশি এই ফৌজদারি অপরাধের অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করা হয়। সনসদ, তাহলে বিলের উদ্দেশ্য হল অনির্দিষ্টকালের জন্য মামলা ঝুলে থাকা আটকানো এবং দ্রুত বিচার সুনিশ্চিত করা। সুষমা যাদব, হ্যাঁ, তবে রাজ্যগুলিকে এই কাজে এগিয়ে আসতে হবে। অন্যান্য অপরাধের ক্ষেত্রে দিনের পর দিন মামলা ঝুলে থাকলে তা আটকানোর জন্য দ্রুত ব্যবস্থা সম্পূর্ণ করা এবং অপরাধীকে শাস্তি দেওয়া হলে অপরাধীরা প্রশ্ন ফাঁসের সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার আগে অনেকবার ভাববে। এই বিলে এটা নিশ্চিত করা হয়েছে যে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও কঠোর শাস্তি দেওয়া হবে। অনেক সময়
ধরে বিচার এবং অ্যাপিল জুড়ে থাকবে না, এভাবেই একটা বার্তা দেওয়া যাবে।

এটা শুধু বর্তমান আইনের সংস্কার বা মেরামতি নয়, এটা প্রকৃতই দ্রুত বলবৎযোগ্য আইন। যে ধরনের অপরাধ এক্ষেত্রে হয়ে থাকে সেটা নতুন কিছু না, কিন্তু দ্রুত বিচারের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি পদক্ষেপ। প্রশ্নপাত্রের ঘটনায় যুক্ত থাকার আগে যাতে লোকে আরও কয়েকবার চিন্তাভাবনা করে, সংগঠিত অপরাধ চক্র এবং যারা প্রশ্নের উত্তর লিখে দেয়, এই চক্রে কোনো একজন দুজন যুক্ত নয়, এর পেছনে কোনো বড় অপরাধ গোষ্ঠী জড়িত থাকে। সুতরাং এই অপরাধ আটকাতে শাস্তির সংস্থান তাদের মধ্যে একটা ভয়ের কাজ করে যেতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। সংসদ প্রশ্নপাস অপরাধ চক্রের সঙ্গে যুক্ত অল্প কিছু মানুষই এর থেকে উপকৃত হয়। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার পাশাপাশি তারা আসলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ক্ষতি সাধন করে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় এই বিল নিয়ে অর্থপূর্ণ আলোচনার জন্য সংসদের কাছে আবেদন জানিয়েছিলেন, যাতে তারা মতামত ও পরামর্শ দিতে পারেন, যার ফলে বিলটি আরও কার্যকর হয়। অর্থাৎ লোকসভা ও সংসদে এই বিল নিয়ে সদর্থক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আপনি কী ভাবেন সুষমা যাদব? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন, কারণ শিক্ষা নাগরিকদের মৌলিক অধিকার, আর এইভাবেই তা সুনিশ্চিত করা যেতে পারে। পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হতেই হবে, এবং সেই বিল সেটা করার জন্য চেষ্টা করছে। রাজনীতিবিদরা এই নিয়ে উদ্বিগ্ন বলে আমার মনে হয়েছে, তবে এই নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিরোধী দলগুলি এই ব্যবস্থাকে আরও উন্নত করতে সরকারকে পরামর্শ দিতে পারে, নতুন নতুন ধ্যান ধারণাও আনতে পারে। তবে মুদ্রা কথা হলো, দেশের যুব সম্প্রদায়কে প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত করতে হবে, যাতে সব দিক দিয়েই পরীক্ষা ব্যবস্থার উপর তারা আস্থা রাখতে পারে। রাজ্যগুলিকে ব্যাপারে এগিয়ে আসতে হবে, কারণ ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের সহযোগিতা পেলেই এই আইন প্রকৃত অর্থে সফল হয়ে উঠতে পারে। রাজ্যগুলি যদি এই বিলের সংস্থানগুলিকে কার্যকরভাবে রূপায়ণের চেষ্টা করে, তাহলে একমাত্র এই আইন অর্থপূর্ণ হয়ে উঠবে। সংসদ 2024-এর আইনের পরিকাঠামো, তদন্ত, বিচার প্রক্রিয়া সব কিছুই ঢেলে সাজানো হয়েছে নতুন বিলে। প্রধানমন্ত্রী বিচার পরীক্ষার ব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে 6 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। সুতরাং সরকার পরীক্ষা ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আপনিও কি ভাবেন? ঠিক বলেছেন, সরকার তাই চাইছে। প্রতিবাদের মধ্য দিয়েই সংস্কার হলেও তা প্রকৃতপক্ষে পরীক্ষা ব্যবস্থারই সংস্কার। এখানে সময়টা না দেখে বিলের বিভিন্ন ধারা দেখে বিচার করা উচিত। তবে এই সংশোধনী যে সময় এসেছে তাও গুরুত্বপূর্ণ। যদি কেউ অন্যায় করে তাকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এভাবেই সরকার দেশের যুব সমাজকে আশ্বস্ত করতে চাইছে, আগে যা হয়েছে ভবিষ্যতে তা হবে না, এই আশ্বাস সরকার দিতে চাইছে। 2020-এর জাতীয় শিক্ষানীতি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের উপর বিশেষ জোর দিয়েছে। এতে নিরন্তর মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। একদিনের পরীক্ষার পরিবর্তে সারা বছর ধরে কোনো পড়ুয়ার মেধা ও বুদ্ধিবৃত্তি অনেক বেশি বিজ্ঞানসম্মত। ছাত্রছাত্রীদের উপর যাতে চাপ না পড়ে সেটাও দেখা দরকার। তবে কেউ যদি নিজের ইচ্ছায় পরীক্ষা দিতে চায় এবং সেরকম পরীক্ষা ব্যবস্থা ঘন ঘন থাকবে, এমনটাই দেশের ভবিষ্যৎ পরীক্ষায় প্রক্রিয়া হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনগুলিতে সরকারি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অসাধু উপায় আটকানোর চ্যালেঞ্জ মোকাবিলা কীভাবে হতে পারে? সুষমা যাদব, নতুন ব্যবস্থায় সম্পূর্ণ নতুন পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে, আগের যাতে আগের মতো অসাধু উপায় অবলম্বন করা আটকানো যাবে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ অধ্যাপক যাদব এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ বললেন সুষমা যাদব। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম সরকারি পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার বিষয়ে 2026-এর সংশোধনী বিল নিয়ে একটি আলোচনা। এতে অংশ নিলেন

শিক্ষাবিদ ও ইউজিসির প্রাক্তন অধ্যাপক সুষমা যাদব, সঞ্চালনায় ছিলেন সনু সুদ। স্পটলাইট অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে মতামত এআইআর nsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানা যাবে। আকাশবাণী কলকাতা। এতক্ষণ শুনলেন স্পটলাইটের বাংলা রূপান্তর। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

0: रूपकों के अखिल भारतीय कार्यक्रम में अभी आप सुन रहे थे रूपक, आजाद हिंद और समर के स्वर, शोध और आलेख बसुधा बैनर्जी, वाचन स्वर नवोदिता मिश्रा, स्वरांश सहयोग आनंद श्रीवास्तव, प्रस्तुति सहयोग सरबजीत सिंह और प्रांजल, प्रस्तुतकर्ता नवोदिता मिश्रा। इस कार्यक्रम में जर्मनी के हैम्बर्ग में प्रस्तुत जन गण मन के वाद्य संस्करण को छोड़कर आजाद हिंद फौज INA के सभी गीत नेताजी रिसर्च ब्यूरो कोलकाता के सौजन्य से प्राप्त हुए। केंद्रीय हिंदी रूपक एकांश द्वारा तैयार यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से।
1: आकाशवाणी खबर पढ़ी सुरीता साहा। विशेष विशेष खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে আজ তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার প্রায় 7% হতে পারে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশ। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারি। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা দিতে হবে বলে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু, নিখোঁজ 41 জন। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি, 2030 কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবন যাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত।
2: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि आज जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है, तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो। यही इस अभियान का उद्देश्य है।
1: মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী এই জনভাগিদারী বা গণ অংশগ্রহণমূলক প্রচারাভিযানে 28,000-এরও বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুবযোগ দিচ্ছে। শ্রী মোদী বলেন, মাদকাসক্তি মানুষকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকেই ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়। লোকলজ্জার ভয়ে মাদকাসক্তির মতো ঘটনা চেপে না রেখে সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান শ্রী মোদী। উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশ নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, পদযাত্রা বা ওয়াকাথন, ধ্যান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান।

0: সচেতনতামূলক প্রচারের মতো নানা উদ্যোগ। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারত গঠনের স্বপ্ন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই পূরণ করা সম্ভব। হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, 100 সপ্তাহের নেশামুক্ত যুব সংকল্প অভিযানের লক্ষ্য দেশের উন্নয়নে যুব সমাজকে উৎসাহিত করা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী, এই বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে, পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রে ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে পশ্চিম এশিয়া সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতে অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। ওড়িশায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 তারিখ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বালেশ্বর, ভদ্রক এবং যাজপুরে বন্যার জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল জম্মু ও কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাঙ্ককে দপ্তরের কাছে অনুমতি নিতে হবে, জানাতে হবে কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য। স্বাস্থ্যভবনকে না জানিয়ে রক্ত বিক্রির ঘটনায় ইতিমধ্যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের 11টি ব্লাড ব্যাঙ্ক রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র ওই ব্লাড ব্যাঙ্কগুলিতে গিয়ে রক্ত দিতে চাইলে তবেই তা নেওয়া হবে। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। শিলিগুড়ি পুর নিগমে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
1: বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে এবং সব রকম ভাবে যাদের তাদের কাজে অসুবিধে হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করব। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন, রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়।
0: রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হবে। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের অদূরে সমুদ্রে আজ 271 জন যাত্রী ও ক্রু সহ একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জন প্রাণ হারিয়েছেন, 41 জন এখনও নিখোঁজ। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচারতরঙ্গে অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার, 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবরের রাত্রিকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার জন্য বলা হচ্ছে যে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ও বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 93%, সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.6 মিলিমিটার। সমুদ্র ও নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই আগামী 24 ঘন্টায় গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 রয়েছে। সুবোধ সঙ্গীত, কাল শুনুন সেতার শিল্পী সমরজিৎ সেন। 6:25 মিনিটে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পল্টু বিশ্বাস। 6:35 মিনিটে রামচরিত মানস, কাল 191 পর্ব। 6:45 মিনিটে শ্যামা সঙ্গীত শোনাবেন গৌরী বিশ্বাস। 7:10 মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 মিনিটে নজরুলগীতি শোনাবেন কাবেরী নস্কর। 8:50 মিনিটে দোতারায় সুরবাজি শোনাবেন সৌমিন্দু দাস। 9:10 মিনিটে রাজধারা, উপস্থাপনে পূজা মিশ্রা। 10:15 মিনিটে আঞ্জুমান, উপস্থাপনে আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনে প্রতীক্ষা ঘোষ। 12:00 সুরভি। 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 মিনিটে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পল্টু বিশ্বাস। 5:20 মিনিটে উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 মিনিটে হিন্দি অনুষ্ঠান অবার্তা। 6:30 মিনিটে গুলগুলশান। 7:10 মিনিটে শিল্প সংলাপ, ড্রোন টেকনোলজি ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে রবি কোলে সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস, কাল দ্বিতীয় পর্ব। 7:30 মিনিটে দর্পণ, 8:00 ছাঁচু বিজ্ঞান। 8:15 মিনিটে নানা রঙের গান। 9:16 মিনিটে স্মার্ট লাইট। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই সঞ্চিত প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথম অধিবেশন গীতাঞ্জলির, গীতাঞ্জলির প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে সুভাষিত, কাল শুরু ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। 6:05 মিনিটে সঙ্গীতাঞ্জলি। 6:30 মিনিটে আজকে চাষবাস, অবৈধ অনিয়ন্ত্রিত অনিবন্ধিত মৎস্য শিকার, ইনি বলবেন ডাক্তার মানুষ কুমার ঘোষাল। 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য, বেবি ফুড বনাম মায়ের দুধ, এই নিয়ে বলবেন ডাক্তার সুমন পোদ্দার। 6:45 মিনিটে প্রাত্যহিক, উপস্থাপনা সুতব চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর, লিখেছেন ডাক্তার শ্রাবন্তী বসু। 8:00

মিনিটে নজরুলগীতি শোনাবেন পল্টু বিশ্বাস, আটা কুড়ি মিনিটে কথিকা, শত বছরের আলোয় জ্ঞানেশ মুখোপাধ্যায়, এ নিয়ে বলবেন শিশির রায়। 8:30 স্বাস্থ্য সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রুকমাবাই সেনগুপ্ত। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা, এরপর গানে গানের শেষাংশ। 10:00 গানের বেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুবনী অনুষ্ঠান বিপড়ার সময়, এনি বলে থাকবেন অর্ণব চক্রবর্তী, মৌলি সরকার। 12:00 শ্যামা সঙ্গীত শুনবেন গৌরী বিশ্বাস। 2:00 সৌমিন্দু দাস। 12:15 12:30 অনুজমির দুনো ফসল উপস্থাপনা স্বাগত মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল। আজকের দর্পণে উপস্থিত থাকবেন অতিথি প্রিয়ব্রত ঠাকুর, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে হেলকসাঙ্গন, উপস্থাপনে গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। 9ম শ্রেণীর বাংলা এ নিয়ে বাউগাছি কাশিওয়ালা বিদ্যাপীঠের শিক্ষক সুরঞ্জন টিকাদার ও দুজন ছাত্র। এরপর সাঁওতালি অনুষ্ঠান। 6:30 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন প্রোগ্রাম। মাহিতুত এ নিয়ে থাকবেন অগ্নিমিত্রা গিরি সরকার, সাক্ষাৎকারে থাকবেন শর্মিষ্ঠা সরকার। 8:50 সংসদ পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 9:30 আবৃত্তির আসর। সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তিতে থাকবেন শর্মিষ্ঠা সরকার। 9:45 জেলার আকাশবাণী কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদে নিয়ে মামুন ফারুক। 10:00 বাংলা ছবির গান। 10:30 নজরুলগীতি পল্টু বিশ্বাসের কণ্ঠে। 10:45 আধুনিক গান শোনাবেন প্রভাতী মুখোপাধ্যায়। 11:10 স্বাস্থ্যের সঙ্গীত অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী রুকমাবাই সেনগুপ্ত, পরে শরদে অম্লান দত্ত। শুনলেন গীতাঞ্জলি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। ঘড়িতে এখন রাত 12:06 হয়ে 36 সেকেন্ড। জয় হিন্দ।